को बेर हुए तेरा ही वगा हो गया जो कि तो कहा मु यालो ये ताए मा तिमन यो पोते ते तंगी पोते ते मोना एना ने नो माते वा तेरा रा मोमो को अंगारो फेरा ना हो गया अमुआर स्टेप वो कई खाएंगा कई ते तंगी तो नू कई ते तंगी तो नू की ते मातंगा की ते चुकीरा ओ ना कुपु आ क्या तमे फेकी A ko ngāti hauak, ngāti taiwa, taiuru o ngāti hikairua no hoki. E tōna teina. Ara ko wali si mo. Ara ko Raymond Edwards. Rātou te hunga mātā pūputu nena. A, mo te hunga mātā tahi nena. Ko Raymond kai ki tērā no Ngāti Puhiawe, Ngāti Taiuru, Ngāti Parehinga. Nāna i whakaako mai ki a mātou i ōtaki. Hoki mai ana ia ki te kāinga katahi ka tupono ne ko au ki te pai. Tō rērala, te hunga whērā, kai te tangi. A whērā no hoki nēnā, a lin pīkia nēnā. Te whāia. A, tai noa atu nēnana, ki te mokopuna, a Jared Van Tau, kai te tangi, kai te tangi. A, tai noa nēnā, ki taku karanga tua, tua e nēnē, a tirohanga kāwhia. Koe e nēnā, te whakatīnana tanga o te tungikura, ka pohea ki te, ki te tuhirau, ki te rehuiru. Oe, te whakatīnana tanga o te tungikura, ā, tōria i tō waha kirihanga ki a toki tātia. Nāna i kimi i te rangahau, nāna i kimi i te mātara, mātauranga me te māramatanga, o mātau nena. Te hunga kua riro whērā i āia, o parekura mātau. Oreira nei, e nena ka whāriki hea nei. Me he kua mahu i iho, ā, kā re kore ka pakia ngā tari. E nare kua whakahuhuetia. Mātau nei o Ngāti Hikairo nei, mai whatiwhati hoi, mai ngāroto, tai atu ki mā haukura, ki tahu anui, ki kārewa, ki ōpārau, ki kāwhia moana. E nei mātau nei, e whāriki nei ngā mate, ki rungana i ako, kia māra mai tātau nena, ko tainui mai tērā, moko o te waka, ki tērā moko o te waka. Kai te tangi, kai te tangi, kai te tangi, no reira, koutou rā, tātou rā, tēnā koutou, tēnā koutou, tēnā tātou katoa.